শ্রোতা বন্ধু, বর্তমান বর্ষা যোগুঁ নদীগুড়িকর জলস্তর বৃদ্ধি পাইছে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হবার অনেক সম্ভাবনা রয়েছে। তেণু জনসাধারণ নদী বা জলভণ্ডার মধ্যক যা সময় কেতেক সতর্কতা অবলম্বন করন্তু। গভীর জল ও প্রখর স্রোতঠার দূরেই রুহন্তু। স্কুল কলেজ যাওথিবা পিলামানঙ্ক প্রতি তথা বৃদ্ধ ও বয়স্ক ব্যক্তিমানঙ্ক প্রতি অধিক ধ্যান দিয়ন্তু। বন্যা সময়ে বুড়ি যাওয়াকু থিবা স্থানরু যথাশীঘ্র আবশ্যকীয় জিনিসপত্র ধরি উচ্চ স্থানকু চালি যাআন্তু। নদী নাল হ্রদ ও জলভণ্ডার মধ্যে যাতায়াত সময়ে জীবন সুরক্ষা জ্যাকেট বা লাইফ জ্যাকেট ব্যবহার করন্তু। টেলিভিজন, রেডিও, বিভিন্ন খবরকাগজ এবং ডাকবাজি যন্ত্র সাহায্যে দিয়া যাওথিবা বন্যা সম্পর্কিত সূচনা জানন্তু এবং আবশ্যকীয় সতর্কতা অবলম্বন করন্তু। নদীবন্ধরে ঘড়িয়া হেলে কিংবা ঘাই হেবার সম্ভাবনা দেখিলে জলসম্পদ বিভাগ অধিকারীঙ্ক সহ তুরন্ত যোগাযোগ করন্তু এবং বন্ধ মরামতি কার্যরে সম্পূর্ণ সহযোগ করন্তু। বুড়ি যাওথিবা নদীবন্ধ উপরে যাতায়াত করন্তু নাহিঁ। পহরা জানিথিলে মধ্য সুয় থিবা পানিরে প্রবেশ করন্তু নাহিঁ। চপলমতি কিশোর কিশোরীমানঙ্কু দুঃসাহসিক ভাবে বন্যা দেখিবাকু বা মাছ ধরিবাকু ছাড়ন্তু নাহিঁ। অনলাইসেন্স প্রাপ্ত নৌকারে যাতায়াত করন্তু নাহিঁ তথা ধার্য ক্ষমতাঠারু অধিক সংখ্যক যাত্রী যাতায়াত করিবারু ক্ষান্ত রুহন্তু। জলভণ্ডারু পানি ছড়া যাওথিবা সূচনা থিলে নদী শয্যা ভিতরকু নিজে প্রবেশ করন্তু নাহিঁ। গৃহপালিত পশুমানঙ্কু ছাড়ন্তু নাহিঁ।

কার্যক্রম শেষে শেষ শ্রাবণ সিনেমার ই গীতটাকে শুনুন। গীতকে গাইছন প্রফুল্ল কর আও সাথী, গীতকে লেখিছন আও সঙ্গীত নির্দেশনা দিয়েছন প্রফুল্ল কর।

শ্রোতা বন্ধুমানে, আজকালর কার্যব্যস্ত জীবনথি প্রায় সভে মানসিক চাপ বা স্ট্রেসর সামনা করুছন। কিন্তু আমার চিন্তাধারা আর ছোট ছোট অভ্যাস আমকু নিশ্চয় মানসিক শান্তি দেই পারবা। কথা হামা ই বিষয়ে থি, আসুন শুনমা ই সুন্দর গীতটা।

শ্রোতা বন্ধুমানে, নিজৰ বিশ্বাসী লোকমানে ও সাংসাথীমানকৰ সঙ্গে মনৰ দুখ, চিন্তা আৰু অসুবিধা বাণ্টবাৰকে চেষ্টা কৰোন। খুলিকিৰি কথা হলে বি মন হালকা হেসি আর সমাধানর রাস্তা বি মিলসি। আসুন শুনমা খামোশি সিনেমার ই গীতটা। গীত গাইছন কবিতা কৃষ্ণমূর্তি আর কুমার সানু, সঙ্গীত দিয়েছন যতীন ললিত, গীত রচনা করেছন মজরু সুলতানপুরী।

শ্রোতা বন্ধু মানে আমার সবকর কিছু না কিছু সৌখ বা পছন্দর কাম মানে থিসি, সে সবুকে চিহ্নি তার লাগি সময় কাঢ়ভাটা নিহাতি জরুরি। এন্তা কলে আমি নিশ্চয় মানসিক শান্তি আর সন্তুষ্টির অনুভব করিপার্মা। তেবে আসুন শুনমা ই সুন্দর গীতটা। গীতটা আসছে সিনেমা করিবরু, গীত গাইছন কুমার সানু আর সঞ্জীবনী, সঙ্গীত নির্দেশনা অন্নু মলিক, গীত রচনা রাহাত ইন্দৌরী।

শ্রোতা বন্ধুমানে এথর শুণন্তু কসুর সিনেমার এই গীতটি। গীতটি গাইছন্তি উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক। সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ, গীত রচনা সমীর।

শ্রোতা ভৌণী মানে আপন মানে শুণুছন্তি ঘর সংসার কার্যক্রম আজির বিষয়বস্তু হেউছি ভারতীয় প্রসারণ দিবস। আজি জুলাই 23 ভারতীয় প্রসারণ ইতিহাসর এক স্মরণীয় দিবস। এই দিনকু আমি ভারতীয় প্রসারণ দিবস বা জাতীয় প্রসারণ দিবস ভাবে পালন করুছু। 1927 মসিহা জুলাই 23 তারিখরে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির বম্বে কেন্দ্রু সংগঠিত রেডিও প্রসারণ আরম্ভ হয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্ত ভারতর জনসঞ্চারর এক নূতন যুগর দ্বারা খোলি দেইছিল। 1936 মসিহারে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসর নাম অল ইন্ডিয়া রেডিও রখাগলা। 1956 মসিহারু আমার প্রিয় জাতীয় বেতার সংস্থা আকাশবাণী নামে পরিচিত হেলা। আকাশবাণী দেশর স্বাধীনতা সংগ্রামর স্মৃতিঠার আরম্ভ করে স্বাধীন ভারতর বিকাশ যাত্রা পর্যন্ত প্রত্যেক ঐতিহাসিক মুহূর্তর সাক্ষী রয়েছে। দেশর নেতৃবৃন্দক সন্দেশ, সংসদীয় সম্বাদ, নির্বাচন সূচনা, কৃষি পরামর্শ, পাণিপাগ সতর্কতা, স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষামূলক কার্যক্রম রেডিও মাধ্যমে ঘরে ঘরে পৌঁছি আসিছি। রেডিওর আউ এক বড় অবদান হেউছি আমার ভাষা, সাহিত্য, লোককলা ও সংস্কৃতির সংরক্ষণ। আকাশবাণী প্রসারিত লোকগীত, ভজন, শাস্ত্রীয় সঙ্গীত, নাটক, কবিতা, গল্প, আলোচনা ও সাক্ষাৎকার আম সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত রাখিছি। অনেক প্রতিভাবান গায়ক, লেখক, নাট্যকার, বক্তা ও কলাকার আকাশবাণী এক সম্মানজনক পরিচয় প্রদান করেছি। আম ওড়িয়া ভাষা সহিত সম্বলপুরী, কোশলী ও রাজ্যের অন্যান্য আঞ্চলিক ভাষার সঙ্গীত, কাহাণী, পরম্পরা ও লোকজ্ঞানকু মধ্যে আকাশবাণী শ্রোতামানক নিকটকু নেই যাইছি। এহা ফলরে আঞ্চলিক অস্মিতা ও ভারতীয় ভাবনা মধ্যে এক সুন্দর সমন্বয় সৃষ্টি হয়েছে। দৃশ্যর প্রভাব নথিলে মধ্যে রেডিও মানুষের কল্পনা শক্তি জাগ্রত করে। রেডিওরে এক গল্প শুণবা বেড়ে আমি নিজ মনরে চরিত্রমানক চিত্র আঙ্কু। এক গীত শুণিলে পুরোনা স্মৃতি ফেরি আসে। জনে উপস্থাপকঙ্ক আত্মীয় স্বর অজনা শ্রোতাঙ্কু মধ্যে নিজ পরিবারর সদস্য ভলি লাগে। এহা হি রেডিওর অদৃশ্য কিন্তু অপার শক্তি। আজি টেলিভিজন, ইন্টারনেট, সামাজিক গণমাধ্যম, পডকাস্ট ও মোবাইল আপর যুগ, তথাপি রেডিওর প্রাসঙ্গিকতা কমি না। বরং আকাশবাণী এবে এফএম প্রসারণ, ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন স্ট্রিমিং ও মোবাইল আপ মাধ্যমে নূতন পিঢ়ির শ্রোতাঙ্ক সহিত যোড়ি হেউছি। সময় বদলিছি, প্রযুক্তি বদলিছি, কিন্তু বিশ্বসনীয় স্বরর আবশ্যকতা আজি মধ্যে অপরিবর্তিত রয়েছে। ভারতীয় প্রসারণ দিবস আমাকে এক সন্দেশ দেউছি। প্রসারণর শক্তি কেবল মনোরঞ্জন পাই নুহে, মানুষকু শিক্ষিত, সচেতন, সংবেদনশীল ও দায়িত্ববান করিয়া পাই ব্যবহার করা যাও। দেশর প্রগতি, সামাজিক কল্যাণ, পরিবেশ সুরক্ষা, মহিলা সশক্তিকরণ ও বৈজ্ঞানিক মনোভাবর প্রসারের রেডিও নিজের মহান ভূমিকা জারি রাখু। আজির এই পবিত্র অবসরের আকাশবাণী সহিত জড়িত সমস্ত ঘোষক, সম্বাদ পাঠক, প্রযোজক, যন্ত্রী, কলাকার, লেখক সমস্ত এবং সবুঠার মহত্বপূর্ণ আমার শ্রোতা বন্ধু মানুষ আমার হৃদয়পূর্ণ অভিনন্দন।

0: শ্রোতা ভৌণী মানে আসন্তু শুণিবা ঘর সংসার ও পারিবারিক সম্পর্ক বিষয়বস্তুকু নেই এক জরুরি আলোচনা আম সহিত আলোচনা করিছন্তি সুশ্রী রাণী বড়পণ্ডা।
1: ঘর সংসার ও পারিবারিক জীবন কথারে অছি ঘর নাই যাহার দুনিয়া তা পাই পর। ঘর মানে কেবল ইটা সিমেন্টরে তৈরি চারিকান্থ নহে, ঘর মানে হেউছি মার মমতা, বাপাঙ্ক সাহস, ভাই ভৌণীঙ্ক স্নেহ, পুয়া ঝিয়র বাপা মা ডাক, শাশু বহুর বুঝামণা, আউ সন্ধ্যা চা কপ্র সাঙ্গরে হেউথবা গপ হসমজা। তো চালন্তু আমি শুনিবা ঘর কেমিতি সুন্দর সংসার হুই এবং পরিবার ভিতরে পারিবারিক জীবন কেমিতি হসখুশিরে কটি থাই। বন্ধু মানে পরিবার অর্থ কণ? ডিকশনারি কহিব রক্ত সম্পর্করে যোড়ি হইথিবা লোকঙ্ক সমূহ। হেলে মু কহিবি পরিবার মানে গোটে বগিচা, আউ সেই বগিচার বরগছ হেউছন্তি জেজে জেজেমা। বরগছ পরি সেমানে পুরা পরিবারকু ছাই দিয়ন্তি, তাঙ্ক অভিজ্ঞতা হিঁ আমার প্রথম পাঠশালা। জেজেমাঙ্ক গপ শুনি আমি সংস্কার শিখু, জেজেঙ্ক লাঠি দেখি অনুশাসন শিখু, সেমানে আম ঘরর ইতিহাস বহি, তাঙ্কঠারু আমি নীতিকথা পরম্পরা ধৈর্য শিখিবা সহ যেতে দুঃখ আসিলে মধ্যে হসি হসি দুঃখকু সহিযিবা তাঙ্কঠারু হিঁ আমি শিখু। তাপরে পরিবার রূপক বগিচার বাড় হেউছন্তি বাপা। বাড় যেমিতি বগিচাকু গাই ছেলিরু রক্ষা করে, বাপা সেমিতি পরিবারকু দুনিয়ার খারাপ নজরর রক্ষা করন্তি। নিজে খরা বর্ষারি সবু সহি যাআন্তি, হেলে পিলাঙ্ক মুন্ড উপরু ছাত হটান্তি নাহিঁ। বাপাঙ্ক ভল পাইবা কথারে প্রকাশ পায় না, নিজে পিন্ধন্তি ছিণ্ডাকনা, আউ সমস্তঙ্কু পিন্ধান্তি নূয়া জামা। মা হেউছন্তি পরিবার রূপক বগিচার মাটি, মাটি বিনা যেপরি গছ উঠিবনি সেহিপরি মা বিনা পরিবার গড়িবনি। মা হিঁ সেই মাটি যে সমস্তঙ্ক দুঃখকু নিজ দুঃখ ভিতরে সহি যায়, হেলে সমস্তঙ্কু ফল ফুল দিয়ে। মা'র পেটরে ন মাস রহিলে হিঁ আমি মণিষ হেউ, মা'র পণত তলে রহিলে হিঁ আমি ভল মণিষ হেউ। কুহাযায়ে যে ফুলরে বাস ন থাকে সে ফুলরে মা'র স্নেহ থাকে, যে দ্বীপরে তেল সরে যায় সে দ্বীপরে মা'র মমতা থাকে। পরিবার রূপক বগিচার ফুল হেউছন্তি ভাই ভৌণী, কেতেবেলে ঝগড়া করি পরিবার ভিতরে কণ্টা ফুটে দিয়ন্তি তো কেতেবেলে গোটিয়ে ডালরে হিঁ হসন্তি।

0: কাঁধি আসান মুঞ্জিরা কালি
1: মুঞ্জিরা কালি
0: নামে যেন পরম্পরা রাজা যে চাষি কুল তার নাম হাত দুধ নাই কান না আমি চাষবাস না নিকি যেন চাল রাল কাত আদা দি আসান নষ্ট মান যায়
1: নষ্ট মানা কালি ওদের গান এবত বহুত বড় অন্ধা অসুবিধা মান কোন মানালিয়ান নামে তারপরে উদ্গ যেহেতু সামাজিক পরিবর্তন মানাকালি যেহেতু সামাজিক চালিচলি নামে জীবনশৈলী পরিবর্তন মানাকালি নামে শিক্ষা আগে শিক্ষা উন্নত স্বাস্থ্য সেবা নাম হাকাল দাল লেকিন নামে পারম্পরিক জ্ঞান ব্যবস্থাকে পার্শ্বীকরণ আবদ জড়িত মানাকালি আউ নাম নামে আকবদ নামে পারম্পরিক রাজা আবন বুড়া কালি আবদ ফের যদি তেঙ্কুন নাম প্রবাস মানাকাল দা যদি নাম মাইগ্রেশন একাবত তেঙ্গাল দা ইসান অন্টা নাম আল মানালকু কামাল দাঁত ইসান যদি আড্ডা মাল্লা কদলে নাম বিদেশকে মুঙ্গাল কাদাত বাহারিক মুঙ্গাল দাঁত ইউসান নালকু গুতা কামি কিরি নাম নামে কুলু পৌঁছাল দাঁত হদুল্লা এদিন মানালি নামে সাংস্কৃতিক একা চালিচলি আবন মদ্রা চাল দাঁত হদুল্লা কান নামে সমাজ গে নিয়া আবদ কু প্রভাব নিহাতিভাবে খাতরালি যে এরা নিম নিমে এসকে নিম বেঞ্জরর নামে প্রথা আতলি নিম এসকে নিমে বাঞ্জা বাটিয়া ধরিক নামে বরু নামে হেবদা চাখানা বানাল আও নিমে গসলে না দু আবদ গুঠি আকুন মানলা বানু বিশেষ করে মদ্রা চাল দাঁত আগলি পাচি গুঠিয়ার আচার আগলি নামে পূর্বপুরুষ গুঠিয়ার আচার যে আবদ প্রথাবন চালরালিয়া নাম যেহেতু আদিবাসী নাম মানাল দাঁত পরিবেশকে রক্ষক ঠিক আছে হলে আকুন দা যেতকি আতলা জেনেশ্বর গুঠিয়ার উভর এদের যে বাল্লালার সমাজ নু আতলনার লেকিন বাহারি যেতেখানে বিদেশকে বুঙ্গাল্লান বাহারি শহর বুঙ্গাল্লার আউ প্রথা গুটিয়া বাল্লাল্লার নামে মেন মানালি নামে ভাষা ভাষা বাল্লুকু নামে সংস্কৃতি পরম্পরামল মদ্রা চাল দাত
0: বাহারি মুঙ্গাল দাত বাকি নামে আলার গনে আর সাক্ষাৎ মানলা কা দেখা মানলা হ্যাঁ বাকি না ভাষা বিন মদ্রা চাল ভাষা মানে হালি আর সংস্কৃতি দি
1: বুঙ্গা কালি হ্যাঁ নে অসুবিধা গুটি মানজি কিজি আউ ই অসুবিধা গুটি নামে প্রভাব নামে কুহার গে লাগান নামে সমাজ গে মিয়া না বহুত গুটে বহুত কুপ্রভাব আন্দা খাতরা লিব এন অহুত বহুত কামাল দানি
0: নিশ্চিত ভাবে হ্যাঁ হ্যাঁ তা ইনে যেন ওটা পরিস্থিতি আকুন বার্ষকিছি যে নামে নাম নিজের সংস্কৃতি বন নাম মদা চালদা অন্য ওটা মানে সমিয়া বার্ষকিছি ধীরে ধীরে নাম যেতকি উন্নতি কামাল দাঁত বাল দাঁত আরু নিজের আড়বা পালি আম্বিকিরি বাহারি রাজি গে বুঙ্গাল দাঁত নিজের আলারি নি আম্বা চাল দাঁত আরু নামে একাবদ মৌলি একাবদ নামে জন্ম মাটি হ্যাঁ নামে একাবুদ হাল্লু খুঁড়ি একাশান আতলি একাশান নাম জনমাঞ্জকা দাঁত একাশান একা খুঁড়ি নু নাম কুদ্দকা দাঁত একাস্তান নাম বাড়কা মাঞ্জকা দাঁত আ জাগা কি বান্না গে হি নামে খায় খায় সামিয়া মাল্লা মানু তা ইন্য পরিস্থিতি নু নামে আলা রিহি খায় খায় নাম ভেট মাল্লা মানু তার তামে নিজর আলা স্থিতি নাম ঠিক গেছানু রাল দাঁত
1: বহুত গেছানু
0: ইন্য পরিস্থিতি নু নামে যেতকি উন্নতি মাঞ্জকু নিভি যে নটা প্রভাব খাতির কিছি নামে সংস্কৃতি গে মিয়ানিম যেন তেঙ্গাল দার আর আগে ওটা বাড়িটে মানে কারণ মানালি যে নাম গেছানো রাল দাঁত বলি নাম ভাষা মদ্রা চাল দাঁত
1: ভাষা মদ্রা চাল দাঁত
0: ভাষা মদ্রা চিনা কারণ ভিন ভিন যেন সমস্যা গুটি সৃষ্টি মানালি আদাদ ই ভাষাকে লাঙানি মানালি বলি যেন তেঙ্গাল দাঁত তা ইন্য পরিস্থিতি নু আকুন নাম যেন পাট সাট পাটকাত আউ যেন সমাজ নু রাল দাঁত যাহা আতলি আতলি যাহা ভুঙ্গা কেরা দিন ভুঙ্গা কেরা দিন তা ই নামে পরম্পরা সংস্কৃতি বোধ একানিকি আগলি পিঢ়ি তক নাম আসতত আর ইদান নাম যেতকি বিকাশ মঞ্জকুনি ই বিকাশ গে পাবনু আদানি বি সঙ্গে হওয়া অঙ্গত আজকে লাগান নাম হে জহার গুঠির গে এদের কর্তব্য মান্না কথা বলিকি নিম ভাবদার
1: যেহেতু ইন্নন্তা জহার মালালা পাছলিন্তা ভবিষ্যৎ
0: নিশ্চিত
1: তা আকুন নিম রহলে নামে অন্ডা বহুত সতর্ক ঘন্টি অন্ডা নামান বাছকিছি যেহেতু সুপ্রিম কোর্ট অন্ডা নোটিস এরালকান আউলা 22 মে 2023 নু উর্কিছি পব্লিশ মানজিকিছি পরেপরনু যে নেদ আদিবাসীর যদি তামে পারম্পরিক ভাষা সংস্কৃতি পরম্পরা রীতিনীতিকু যদি মদ্রচর হেলে তাম আউ আমি জনজাতি সার্টিফিকেট আউ অথরা পড়লার হতকু ভি আকুন অন্টা সতর্ক ঘণ্টি নামে আদিবাসী আকুড়ার গে লাগান আতিলি সাফার নিহাতিভাবে মেনর আউ হৃদবোধ কামর যে একখানা কাঞ্চগুণ নাম কুণা হিসাবনু আগলি রদ
0: তা নামে যেন সুবিধা সুযোগ আতিলি নামে লাগান আর তা দিবি নামে একখান্তি বুঙ্গক
1: বুঙ্গক
0: হ্যাঁ নাম তো আম্বাল দাঁত আম্বাল দাঁত যাহা বি নামা চিয়া খাতরা লিয়া আন্নুন সামিল মান্না গে ভি নামে সুযোগ মাল হাকরি
1: মাল হাকরি
0: তা ইন পরিস্থিতি নু নাম উঠি একখানে কামনা কথা প্রকৃতি
1: নিহাতি ভাবে ইয়া এঙ্গে হিসাব নন দেখাল দাঁচে এদিকে সমাধান আতিলি ইবত সতর্ক ঘন্টি দু নামে লাগান
0: হয়
1: হয় ওদিকে লাগান সরকার তার টিভি বহুত প্রয়াস কামচকা আতলি।

0: যদি বাহারি যাহাতলি বাহারি জ্ঞান নামে এখন এখন যে একাবার চালার এআই এআই হিসাব নো বালনার হিসাব নো যদি নাম এখন বি চালরা অঙ্গত নামান বি টিকে যে হু হিসাব নো টিকে কালা খাতর পাবন তো নামে পহলা তা সুদৃঢ় মানা খাতর হচ্ছে নাম এসকে নামে সামাজিক কথা আবন নাম সোশ্যাল মিডিয়া নু আবদ একাবত পজিটিভ র আবদ পব্লিশ কামত নাম শেয়ার কামত আউ নামে সংগঠন সংগঠন বোধ টিকে মজবুত কামা খাতর নামাই ইবদ মানালি পহলা তারপরে নামে নামা গেলা কান্দ কামা যে ভাষা বন বাছা গেলা মানে স্থায়ী বিকাশ নামে পাড়ান্তি মূলি কামা খাতর যে কানে নামে ভাষা গেলা গান নাম এদের পদক্ষেপ হত আউ এদের পদক্ষেপ অচকুন নামে ভাষাবদ বি বাছাব নামে সংস্কৃত বি বাছাব নামে পরম্পরা বি বাছর ইয়ের আদকে গানে আউ নাম সশক্তিকরণ পদক্ষেপ কোনটা হত একাবত গ্রুপ আতেলি এস এস জি গ্রুপ তার টিভি নামে মতাবত চিয়ত আবড়ার চিয়র হুন্তিন নামে কুড়ার একাবত ভল একাবত নামে লাগান আশীর্বাদ মান আর নালকো গুটি নাম পহলা করে স্টেপ নুহত তারপরে নিহাতি ভাবে আকুন দা নাম শিক্ষা স্বাস্থ্য সুবিধার নাম হাক্ষাল দাঁত তা পহলা মানালি নামান শিক্ষিত মানা খাতর শিক্ষাগে আকুন ভি অন্টা অন্টা পদ্মা আতেলি এন হেরকা দান যে শিক্ষাগে আসান টিকে অপহঞ্চ ইলাকা নো আতেলি যেহেতু শিক্ষা আবড়া টিকে ভল করি হাক্ষা বললাল ওদের নামে আকুন কথা কথা করছি নামে ওড়িশা নু চেরালি এমএলই সিস্টম যা মল্টি লিঙ্গুয়াল এজুকেশন আনু নাম আবদ আকুন নামে সম্বলপুর নুই চালালি একাদ মানালি নামে কুড়ার গে লাগান স্কুল গুটি চিহ্নট মানচকি আবদ স্কুল বি চেরালি বহি বি বার্চকি চি বহি বি বেড়ালি আউ পড়া মানালি স্কুল গুটি পড়া মানালি তো সরকার তার্তি ভি বহুত সহযোগ আতিলি আর কুড়ার গে ভাষা পরম্পরা রীতিনীতি সংস্কৃতি এসকে বাছাবত এসকে কাঞ্চগুন নাম বাছাবা ইয়াঙ্গত আ বিষয় নবী চিন্তা নানত আউ মেঙ্গি নামে আকুন যেতে আতলার ইয়ং জেনারেশন আবড়ার যদি আগলি বার হলে নিহাতি ভাবে নাম নামে কুড়া সমাজ বন নাম বাছা বা ইয়াঙ্গত মানলা হলে তা আবন আকুন ডিসকর কামা লাগাত যে কানে দাভে প্রভাব এসকে মানো আউ এসকে
1: একানে কি তামে প্রভাব তি লাগান নামে নাম প্রভাবিত মানাল দাত আই কানলা তা আদান নাম সচেতন মানাগে আকুন সামিয়া বুঙ্গা
0: বুঙ্গা বাট কিছি
1: তা যা হই না বার্ষকার আউ ই যেন আধুনিকীকরণ বোধ আধুনিক সভ্যতা আদি দ্বারা নামে কুণা সম্প্রদায়ের একানিকিনি প্রভাবিত মানালার তামে ভাষা সাহিত্য সংস্কৃতি রহন সহন বোধ একানিকিনি প্রভাবিত মানালি আউ আকুন যেন সামিয়ানটা বার্ষকিছি যে নামে এদের কর্তব্য আতিলি আদি লাগান নামান এদের কামাগি খাতর আ কথাপন নিশ্চিতভাবে সুন্দরভাবে নিমতেনকার তা নাম হে যেতকি ভি ভাই ভনী গুঠিয়ার ই মাক্কা পুপু ঝকা ঝকা কার্যক্রম বন মেনানার নিশ্চিতভাবে নিজে ইদান অন্টা হেজর আর নামে নিজর সম্প্রদায় গে লাগান এদের কর্তব্য আতিলি আ কথান চিন্তা নানর আউ বাড়ে কেটে কথা নিম তেঙ্কার যে নামে ভাষা ভাষা যদি আতিলি হেলে নামে সংস্কৃতির সংস্কৃতির আচালে নামে সমাজ বোধ আটকি বরকস মানু আর র আর উনটা কথা যে ইবন বরকস কামাগে লাগান নামা দরকার যেতেরতি পহলে শিক্ষা
0: শিক্ষার
1: কথা তেঙ্কাল দার যে শিক্ষা যদি অর্থ সে হাকরা যদি শিক্ষিত মঞ্জাস হলে ভল মন আর একাবত তাঁকে হক একাবত তাঁকে কর্তব্য আদান আহস আদান আখ্যাস হলে আর শিক্ষাকে তাঁকে যদি বিকাশ মঞ্জা হলে তাঁকে সাংস্কৃতিক বিকাশ বি মানো তাঁকে অর্থনৈতিক বিকাশ বি মানো তাঁকে সামাজিক বিকাশ বি মানো আর নিজর গে লাগান বিকাশ কামিকি নিজের পাড়া পাটকিন তা পাদ্দান তা বিকাশ কামস আর আস দেশকে ভি বিকাশ নানা গে লাগান ওটা বাড়িটি ভূমিকা গ্রহণ নস ইদাদ নিশ্চিতভাবে ওটা বাড়িটি কথা হলে নাম নিশ্চিতভাবে আসাদ কামত আউ ই পাবুন ভি নাম নামে ভাষা সাহিত্য সংস্কৃতি সাঙ্গেন ধারিকি নাম বিকাশ কি পাবুন আগলি আগলি কত ই আশা সাঙ্গেন নি মিন্না বার্চকার আউ ই আধুনিকীকরণ যেন কি আধুনিক সভ্যতা গে এদের প্রভাব নামে কোণা সম্প্রদায়ের গে মিয়ে আতলি আদকে লাগান নামে ইদকে এদের ক্ষতি মানালি কা এদের লাভ মানালি আর নামে এদের কর্তব্য আতলি ই কথান নিশ্চিতভাবে সুন্দরভাবে বুঝাবাজকার নিমান অশেষ ধন্যবাদ হলে ধন্যবাদ তা চিয়াল দাম কিন্তু নিমে মুহিন্তি যদি গীতু পদে যদি মা মেঞ্চকাম হলে না এই কার্যক্রম বোধ হয়ে তা অধুরা রক তো অনুরোধ নানাল দাম ইন্না ফির ঘায় নিমে অন্টা গীতু পাড়র আর নামে যেন ভাই বুহী গুঠিয়ার আতলনার এই কার্যক্রম মেনানার আর ভি অন্টা খুশি মানো
0: বড়িয়া কথা ইয়া যেহেতু নাম আতলা দেখুন মাক্কা পুপু ঝকা ঝকা কার্যক্রম নু যেতকে শ্রোতা বন্ধু না তেলনার সাফারিন বারা জহা

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যার যুববাণীর বিশেষ কার্যক্রম খেল জগতে আপনার স্বাগত। উপস্থাপনের মু আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয় বারী। শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনর কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তাহলে আসন্তু জানিবা আজির বিশেষত্ব ইতিহাস পৃষ্ঠার। আজ ভি দিনে অর্থাৎ 23 জুলাই 1856 মশায় ক্রান্তিকারী বালগঙ্গাধর তিলক জন্ম হয়েছিল। তাঁকর অবদান ভারতর স্বাধীনতা পাই অবিস্মরণীয়। সে 2টি সাপ্তাহিক পত্রিকা কেশরী ও দ মরাঠা সম্পাদক লে। এই পত্রিকা মাধ্যমে সে লোক তাঁকর রাজনৈতিক অধিকার পাই সচেতন করুলে। 23 জুলাই 1906 আম দেশের আউ জনে মহান ক্রান্তিকারী চন্দ্রশেখর আজাদক জন্ম হয়েছিল। ক্রান্তিকারী আজাদক অবদান মধ্যে ভারতীয় স্বাধীনতা পাই অবিস্মরণীয়। সে হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপব্লিক আর্মির সংস্থাপক মধ্য লে। আধ্য 23 জুলাই 2004 হিন্দি চলচ্চিত্রর অভিনেতা মেহমুদ অলিঙ্ নিধন হয়েছিল। শ্রোতাবন্ধু, ইহা ইতিহাস পৃষ্ঠার ঘটি যাই কতক স্মরণীয় ঘটনা, আশা করুছি আপনার উপযোগী হয়েথব। শ্রোতাবন্ধু, আজির আলোচনার বিষয় হচ্ছে জাতীয় প্রসারণ দিবস, তাহলে আসন্তু এ সম্পর্কে বিস্তৃত ভাবে আলোচনা করা। শ্রোতাবন্ধু, শব্দ হচ্ছে সেই অদৃশ্য সেতু যা হৃদয়কে হৃদয় সহ যোড়ি দিয়ে, এবং প্রসারণ হচ্ছে সেই স্রোত যা সময়ের সীমা নেই সমাজের চেতনা স্পর্শ করে। মনুষ্য সভ্যতার ইতিহাস হচ্ছে ভাবনার আদান প্রদানর ইতিহাস। কেবে গুম্ফাচিত্রে, কেবে তাড়পত্রে, কেবে মুদ্রিত পৃষ্ঠার, তো কেবে শব্দ তরঙ্গ মাধ্যমে মনুষ্য তার চিন্তা বিশ্বর কোণ অনুকোণে পহঞ্চাইছি। এই শব্দ তরঙ্গর অন্য অধ্যায় হচ্ছে রেডিও প্রসারণ। তাহলে প্রসারণ কেবল সূচনা পহঞ্চাইবার মাধ্যম নুহে, বরং এহা লোকঙ্ক চিন্তাধারক প্রভাবিত করে এবং সমাজ সচেতন করে। যেপরি স্বাধীনতা সংগ্রাম সময়ের রেডিও দেশবাসী মনরে দেশপ্রেম ও সচেতনতা জাগ্রত করেছিল, কেবল সেটিকি নুহে, স্বাধীনতা সংগ্রাম ঠার আরম্ভ করে রাষ্ট্র গঠনর প্রত্যেক পদক্ষেপরে প্রসারণ সৈনিক পরি কার্য করে আসিছি। চাষী ক্ষেত্রে নূয়া প্রযুক্তি, ছাত্রছাত্রী শিক্ষা, কলাকার মঞ্চ, সাহিত্যিক পরিচয় এবং সাধারণ লোক নির্ভরযোগ্য সঠিক সম্বাদ, এই সবু কিছুর এক সুন্দর সমন্বয় হচ্ছে আকাশবাণী। শ্রোতাবন্ধু, রেডিও কেবল এক যন্ত্র নুহে, এহা হেউচি মানুষের ভাবনার ভাষা। আখি বন্ধ করে কেবল কানরে শুনি মানুষ অনুভব করে এক নূয়া জগৎকু। এই অনুভব হি রেডিওকু অন্য সমস্ত গণমাধ্যম ঠার স্বতন্ত্র করে। আজির যুবপিঢ়ি আজির প্রযুক্তি যুগরে মোবাইল, ইন্টারনেট ও সোশিয়াল মিডিয়া সূচনাগুড়িকু প্রদান করেছিলে মধ্য সত্য, সন্তুলন ও বিশ্বসনীয়র প্রতীক ভাবে আকাশবাণী আজ মধ্যে লোক মানঙ্কর বিশ্বাসর কেন্দ্রবিন্দু হয়েছে। উদাহরণ স্বরূপ আমি নেই পারিবা আমার এই যুববাণী কার্যক্রমকু। এই যুববাণী কার্যক্রমরে যুবপিঢ়ীকু কেবল কথা কহিবার সুযোগ দিয়া যায় নাই, বরং ভাবিবার, কিছু নূতন সৃষ্টি করিবার এবং সমাজ প্রতি নিজের দায়িত্বকু বুঝিবার প্রেরণা দিয়ে। এহা সহিত আকাশবাণীর প্রসারণ কার্যক্রমগুড়িক কুনি কুনি পিলাঠারু আরম্ভ করি বুদ্ধ ব্যক্তি পর্যন্ত সমস্তঙ্ক পাই বিশেষ কার্যক্রমগুড়িক প্রসারণ করুছি, যাহা মাধ্যমে সমাজের প্রত্যেক বর্গ তাঁক জ্ঞানর পরিধিকু বিস্তৃত করা সহিত তাঁকর মনোরঞ্জন মধ্য হেউছি। এহা সহিত গ্রামাঞ্চল ঠারু আরম্ভ করি সহরাঞ্চল পর্যন্ত আজ মধ্য লোকঙ্ক নিকটরে আবশ্যকীয় সূচনা পৌঁছাইবার মাধ্যম হেউছি রেডিও। বাত্যা, বন্যা, দঙ্গা বা অন্য কোণী কারণর ইন্টারনেট বন্ধ হয়ে যাই পারে, কিন্তু রেডিও কেবে হলে বন্ধ হব না। রেডিও আম সমস্ত সবু সময় সূচনা দিয়ে ও সচেতনতা করে থাকে। এই বিশেষত্ব যোগ রেডিও প্রসারণর গুরুত্ব কেবে হলে কমেব না। আজির যুগের এফএম রেডিও, মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট মাধ্যমে মধ্য আকাশবাণী সমস্ত শ্রোতা নিকটরে পৌঁছুছি, যা দর্শায় যে রেডিওর বিশ্বসনীয়তা, সরলতা ও আত্মীয়তা আজ মধ্য অক্ষুণ্ণ হয়ে রয়েছে। শ্রোতাবন্ধু, পরবর্তী সময় এ সম্পর্কে আলোচনা করা। আসন্তু আপনার মনোরঞ্জন পাই বর্তমান গীতটি শুনিবা। কথাচিত্র আলবেলা কণ্ঠ দিয়েছেন চিৎকল, সঙ্গীত সি রামচরণ, গীত রচনা করেছেন রাজেন্দ্র কিষণ।

শ্রোতা বন্ধু, পূর্বরু আমি জানিলি যে রেডিও প্রসারণ গুরুত্ব সম্পর্কে। বর্তমান আসন্তু জানিবা আমি কাহিঁকি আজি ভলি দিনরে জাতীয় প্রসারণ দিবস পালন করু সে সম্পর্কে। শ্রোতা বন্ধু, প্রতিবর্ষ জুলাই 23 তারিখে ভারতের জাতীয় প্রসারণ দিবস পালন করা যায়। কারণ এই দিনরে অর্থাৎ 23 জুলাই 1927 মুম্বাইর ইন্ডিয়া ব্রডকাস্টিং কোম্পানী প্রথম রেডিও প্রসারণ আরম্ভ করেছিল। এর স্মৃতিরে প্রতিবর্ষ জাতীয় প্রসারণ দিবস পালন করা যায়। পরবর্তী সময় অর্থাৎ 1936 এর নাম অল ইন্ডিয়া রেডিও রখা যাইছিল এবং 1957 আকাশবাণী নামে সুপরিচিত হল। শ্রোতাবন্ধু, এখানে মু আপনার কহি রাখা চাহে যে আকাশবাণী নামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কবিতা গুচ্ছর আনীত। তাহলে শ্রোতাবন্ধু, আমি সমস্তে জাতীয় প্রসারণ দিবসে সংকল্প নেওয়া যে সত্য, সকারাৎমক ও সমাজের দায়িত্ববোধক গুরুত্ব দেবা, সঠিক সূচনা গ্রহণ করা এবং জনহিত প্রসারণক সমর্থন করা। শেষে মু এতিক কহিবি, রেডিওর স্বর কেবল তরঙ্গর সীমিত নুহে, ইহা হৃদয়র হৃদয়ক সংযোগ করুথিবার বিশ্বাসর সেতু। শ্রোতাবন্ধু, এহাথিলা জাতীয় প্রসারণ দিবস সম্পর্কিত আলোচনা। আশা করুছি আপনার পাই উপযোগী হইথিব। বর্তমান আসন্তু আপনার মনোরঞ্জন পাই গীতটিয়ে শুনিবা। কথাচিত্র বডিগার্ড, কণ্ঠশিল্পী আস্কিং ও ক্লিন্টন কারিজো, সঙ্গীত প্রীতম, গীত রচনা করছেন নীলেশ মিশ্রা।

0: শ্রোতাবন্ধু, জল কেবল জীবনের উৎস নুহে, এহা সাহস, সংযম ও সফলতার এক অনন্য পরীক্ষা ক্ষেত্র। সেই জলর বুকুচিরি যেউমানে নিজের গতি, ধৈর্য ও দৃঢ় সংকল্পর পরিচয় দিয়ন্তি, সেমানে হেলে সন্তরক বা সুইমর। সন্তরণ কেবল এক খেল নুহে, বরং এহা শরীর, মন ও আত্মবিশ্বাসর সুন্দর সমন্বয়। তাহলে আজির খেল জগত কার্যক্রমে সাক্ষাৎকার শুণবা সন্তরণকারী বা সুইমর সোনিয়া পটেল।
1: শ্রোতাবন্ধু, খেল জগত কার্যক্রমে আমি বিভিন্ন যুব প্রতিভাঙ্কু আপনাদের ভেটি দিতাও। আজ আমসহ অছন্তে জনে জাতীয় স্তরে নিজর না, নিজ পরিবার না এবং তাহা সহিত ওড়িশার না করিতিবা সন্তরণকারী সোনিয়া পটেল। আসন্তু তাঙ্কু ভেটিবা এবং এ সন্তরণ জগতরে তাঙ্কর যাত্রা সম্পর্কে পচারি বুঝিবা। সোনিয়া, আম কার্যক্রমকু আপনকু অনেক অনেক স্বাগত।
2: নমস্কার, মুই সোনিয়া পটেল, সম্বলপুর মাটির ঝিও, মুই জনে ন্যাশনাল সুইমার।
1: সোনিয়া কেমতি অছন্তি?
2: মু তো বহুত ভালো আছে, আপন কেমতি অছন্তি?
1: আমি মনে মধ্যে বহুত ভালরে আছো সোনিয়া। আচ্ছা সোনিয়া, আমি দেখিতাও যে স্পোর্টস পারসন যে মানে থান্তি সেমানে সবুবেলে ফিট থান্তি, তেবে আপন মধ্যে জনে সন্তরণকারী, আপন নিজকু ফিট রাখিবা পাই কোন সব করি থান্তি? শারীরিক স্তরে ফিট রহিবা পাই কোন করন্তি?
2: শারীরিক স্তরে কহিলে আমার যে ডেইলি বেসিস রে যে ট্রেনিং থাকে, মর্নিং 3 আওয়ার্স, ইভিনিং 3 আওয়ার্স, আর যে আফটারনুন টাইম রে আমার জিম থাকে, তো সেইটা আমি মানে ডেইলি করি থাকি প্র্যাকটিস।
1: আপন সন্তরণ প্রতিযোগিতার মধ্যে ভাগ নেওতব নিহাতি ভাবে, মানসিক স্তরে তাপাই মধ্যে নিজকু প্রস্তুত রাখিবা নিহাতি ভাবে জরুরি, তবে মানসিক স্তরে নিজকু সুস্থ রাখিবা পাই আপন কোন সব করি থান্তে?
2: মানসিক স্তরে যে আমার ডেইলি বেসিস রে যে প্র্যাকটিসটা হুয়ে নি, সেই প্র্যাকটিস রে কেমতি মানে সেই প্র্যাকটিস কু ইমপ্রুভ করিবার আছে, যে নেক্সট কম্পিটিশন পাই জিবে তো প্র্যাকটিস রে হি ইমপ্রুভমেন্ট করিবা পাই পড়িব, তো সেটা গোটে গোল নেই কি যিবা পাই পড়ে কি আজি প্র্যাকটিস ভালো করিবি কালি বি ভালো করিবি, তো এমতি নেই কি জিবে হেলে চিন্তাধারা
1: নিহাতি ভাবে
2: হয়ে যাব।
1: নিহাতি ভাবে। আচ্ছা সোনিয়া, সন্তরণ করিবার এই যে যাত্রাটি আপনকর কেবেঠু স্টার্ট হলো আপনকর?
2: মোর সন্তরণ যাত্রাটা তো 3 ইয়ার্স রু স্টার্ট হলা, সেটা বাপাঙ্ক পাই স্টার্ট করিলি, কাহিঁকি সেই জনে ন্যাশনাল সুইমার, তো কহিলে মানে ফোর্স করলে না সুইমিং করিয়া পাই পড়িব, কাহিঁকি মু বি অছি সুইমিং লাইন রে তো তোমমানকু বি করিয়া পাই পড়িব, কহিকি সেটা 3 ইয়ার্স রু স্টার্ট হইতিলা।
1: আচ্ছা, এবে এই সন্তরণ যাত্রা আপনকর কেতে বর্ষ হইগলা?
2: মোর টোটাল 17 ইয়ার্স হইছি সুইমিং রে, সেইটা মোর কম্পিটিটিভ লেভেলটা 2014 রু মু স্টার্ট করলি, যেতবেলে মতে 10 ইয়ার্স হোথিলা সেই টাইম রে মু স্টার্ট করলি।
1: আচ্ছা, আপনকর প্রথম প্রতিযোগিতা যেতবেলে আপন ভাগ নেইতিলে কেতে মসিয়ার কথা এটা?
2: 2014 রে মোর ফার্স্ট ন্যাশনাল থিলা, সাব জুনিয়র ন্যাশনাল, সেইথিরে কিছি হেই নথিলা কিন্তু মু ফার্স্ট এক্সপিরিয়েন্স হেইথিলা ন্যাশনাল র।
1: আপন কো জায়গা কো যাইতিলে?
2: সেটা পুনে ঠারে হেইথিলা, মহারাষ্ট্র ফার্স্ট।
1: আচ্ছা, আপন কহিলে যে আপনকর বাপা মধ্যে জনে জাতীয় স্তরের সন্তরণকারী, তবে এ যে সন্তরণ জগতরে আপনকর যাত্রাটি তা কঠিন থিলা, সহজ থিলা, না আপনকু কিছু সংঘর্ষ করিবাকু মধ্যে পড়িতিলা?
2: সংঘর্ষ তো করিয়া পাই পড়িতিলা, কাহিকি বিনা সংঘর্ষরে বিনা কঠিন পরিশ্রমরে তো কিছু হই পারিবনি, বাপা কহিলে করিয়া পাই কিন্তু সংঘর্ষ পরিশ্রম তো মতে হি করিবার অছি না, তাঙ্কু মানে প্রাউড ফিল করিয়া পাই ইয়া ফ্যামিলি কু প্রাউড ফিল করিয়া পাই তো পরিশ্রম তো করিবা পাই হি পড়িব, তো এতে সহজ নথিলা সেটা, মানে ডেইলি যো রানিং যেমতি থাকে তো সুইমিং আর রানিং ভিতরে বহুত ডিফারেন্স থাকে, সে মানে বাহারে রানিং করন্তি কিন্তু আমি পানিরে হি করু, তো পানিরে 5 কিলোমিটার্স মানে গোটে টাইম রে করিবা, মানে দিনকু টোটাল 10 মিটার করিবা, তো সহজ নুহ, তো তা পাই তো ফিজিক্যালি হবা পাই পড়ে।
1: আচ্ছা, আপনকর বাপা কইতিলে সেতি পাই আপন সন্তরণ করিবা স্টার্ট কর দিতিলে, কিন্তু আপনকর বাপা যেহেতু জনে সন্তরণকারী, তাঙ্কু দেখি আপনকর নিজস্ব কেবে ইচ্ছা হইনি কি আপন মধ্যে বড় হইলে জনে সন্তরণকারী হেবে?
2: হ্যাঁ, বাপা তো এবে বি সুইমিং হি করছেন, তাঙ্কু 54 ইয়ার্স হয়েগলানি কিন্তু এবে বি সে ছাড় নাহান্তি, তো মতে এবে 22 হি হচ্ছে, তো সেইটাই ভাবে কি বাপা এত বর্ষ হল করছেন, মানে তাঙ্কু প্যাশন কু ছাড়ি হি নাহান্তি এপর্যন্ত সে, তো সেইটা মতে দেখি মানে মো সামনারে হি মোর রোল মডেল অছন্তি, তো
1: আজ্ঞা। পানিরে পহঁরিবা এত সহজ কথা নুহে
2: না,
1: পানি ভিতরে ঘন্টা ঘন্টা রহিবা মধ্যে সহজ কথা নহ
2: নাই,
1: তবে আপনকু এতে পাই কেতে পরিশ্রম করিবাকু পড়িথে প্রতিদিন?
2: প্রতিদিন মানে ଏଇଟା ତ ମାନେ ଯୋଉ ଖେଳ ପଡିଆ ନୁହଁ, ଏଇଟା ତ ପାଣି ପାଣି ମାନେ ପାଣିକୁ ତ ଯିବା ପାଇଁ ପଡିବ, ତ ଥଣ୍ଡା ହେଇଯାଏ, ଜ୍ଵର ବି ହୁଏ କେବେ କେବେ, କିନ୍ତୁ ଆମେ ସେଇଗୁଡ଼ା ମାନେ ଆମର ଡେଲି ହେଇଗଲାଣି, ମାନେ ଆଦତ ହେଇଗଲାଣି ସେଇ ଥଣ୍ଡା ଜିନିଷ, ତ ଆମେ ଏତେ ଭାବୁନା କି ମାନେ ଆଜି ପାଣିକୁ ଯିବାର ଅଛି କି ନାହିଁ, ମାନେ କରିବାର ଅଛି, ମାନେ ଆଜି ମେହନତ କରିବୁ କାଳି ଫଳ ପାଇବୁ, ତ ଆମକୁ ସେଇଟା ତ କରିବା ପାଇଁ ପଡିବ, ଆଉ କେବେ କେବେ ଏବେ ଲାଗେ ବି ନାହିଁ କି ମାନେ ହଁ ଆମେ କଣ ସୁଇମିଂ କରୁଛୁ କଣ ନାହିଁ, ମାନେ ସେଇଟା ଗୋଟେ ଥାଏ ଆମର ଗୋଟେ ଡେଲି ରୁଟିନ, ତ ସେହି ହିସାବରେ ହିଁ ଆମେ କରୁ।
1: ଆଚ୍ଛା, ପାଣିକୁ ଯିବା ପୂର୍ବରୁ ଆପଣ ନିଜକୁ କେମିତି ପ୍ରସ୍ତୁତ କରିଥାନ୍ତି ମାନସିକ ସ୍ତରରେ? କାରଣ ହାର ଜିତ ତ ଲାଗି ରହିଥାଏ, ତେବେ ଆପଣ କେମିତି ନିଜକୁ ସେତେବେଳେ ପ୍ରିପେୟାର କରନ୍ତି?
2: ଦେଖନ୍ତୁ, ମାନେ ଗୋଟେ ଗୋଲ୍ ସେଟ୍ କରିବେ ତ ସେଇଟା ତ ନିହାତି ପୂର୍ଣ୍ଣ କରିବା ପାଇଁ ହିଁ ପଡିବ ନା, ତ ଆମେ ଭାବିକି ଯାଉ କି ଆଜି ମୁଁ ପ୍ରାକ୍ଟିସ ବହୁତ ହାର୍ଡ କରିବି, ତ ହାର୍ଡ କରିବି ତ ସେଇଟା କମ୍ପିଟିସନରେ ମତେ ରେଜଲ୍ଟ ଦେବ, ତ ସେଇଟା ହିଁ ଆମେ ଭାବିଥାଉ। ମାନସିକ ସ୍ତରରେ ତ ଆମର ହାର୍ ଜିତ୍ ଲାଗିଥିସି, ଇଟା ନାହିଁ କି ଆମେ ଡରିଯିମୁ, ତ ନେକ୍ସଟ ଗୋଲ୍ କେ ନେଇକି ନାହିଁ ଯେ ଆମେ ପ୍ରିପାରେସନଟା ରଖସୁଁ, ତ ସେଇଟା ଡେଲି ବେସିସରେ ଆମକେ କରବାର ଲାଗି ହିଁ ପଡ଼ସି।
1: ନିହାତି ଭାବେ ଆପଣ ଜାତୀୟ ସ୍ତରରେ ସ୍ୱର୍ଣ୍ଣ ପଦକ ପାଇଥିଲେ, କଣ କେମିତି ଥିଲା ସେ ଯାତ୍ରା?
2: ସେ ଯାତ୍ରା ତ ବହୁତ କଷ୍ଟ ଥିଲା, କାହିଁକି ମୁଁ 3 ଇୟର୍ସ ମାନେ କ୍ଲାସ୍ 10th ପରେ ମୁଁ 3 ଇୟର୍ସ ଗ୍ୟାପ୍ ନେଇ ଯାଇଥିଲି, ତ ସେଇ ଟାଇମ୍ରେ ମୁଁ ଆଉ ଥରେ ସୁଇମିଂ ଷ୍ଟାର୍ଟ କଲି, ତ

শ্রোতাবন্ধু, আজি তো সময় হয়ে গলানি। আজির এই কার্যক্রমক এইঠার শেষ করা পড়ব। তাহলে মু রুচি উপস্থাপনায় মুি আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারিক। নমস্কার।

0: ଏଇଠି ଶେଷ ହେଲା ଓଡ଼ିଆ ଲଘୁ ସଙ୍ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଗୀତ ରଚନା ତଥା ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା କରିଥିଲେ ଦେବୀ ତୋଷାଚାର୍ଯ୍ୟ। ଶିଳ୍ପୀମାନେ ଥିଲେ ସସ୍ମିତା ବିଶ୍ୱାଳ, କୁମାରଦୀପ ଏବଂ ଦେବୀ ତୋଷାଚାର୍ଯ୍ୟ। ଶ୍ରୋତାମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରେ। ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣନ୍ତୁ, ରିଲେ କରୁଛୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
1: ବିକାଶ ମନ୍ତ୍ର ପ୍ରସ୍ତୁତି ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ର, ଉପସ୍ଥାପନା ଏବଂ ପ୍ରଯୋଜନା ସଚିଦାନନ୍ଦ ମଲ୍ଲିକ।
2: ନମସ୍କାର, ବିକାଶ ମନ୍ତ୍ରକୁ ସ୍ୱାଗତ ଆପଣଙ୍କୁ। ବନ୍ଧୁଗଣ, ସାମୂହିକ ବିକାଶ ହିଁ ରାଷ୍ଟ୍ରର ବିକାଶ। ତେଣୁ ମାନ୍ୟବର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି, ସବକା ସାଥ ସବକା ବିକାଶ, ସବକା ବିଶ୍ୱାସ ସବକା ପ୍ରୟାସ। ସମସ୍ତଙ୍କର ସହଯୋଗରେ ସମସ୍ତଙ୍କର ବିକାଶ ସମ୍ଭବ ହୋଇପାରିବ। ସମସ୍ତଙ୍କର ବିଶ୍ୱାସ ଆଉ ସମସ୍ତଙ୍କର ପ୍ରଚେଷ୍ଟାରେ ହିଁ ଦେଶକୁ ଏକ ବିକଶିତ ରାଷ୍ଟ୍ର ରୂପରେ ଆମେ ଗଢ଼ି ତୋଳିପାରିବା। ଏହି ମନ୍ତ୍ରକୁ ବିକାଶ ମନ୍ତ୍ର ଭାବରେ ଆମ ଦେଶର ପ୍ରଗତି ପାଇଁ ସରକାର ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ଏହାର ମୂଳ ଲକ୍ଷ୍ୟ ହେଉଛି ବିଭିନ୍ନ ସରକାରୀ ଯୋଜନାଗୁଡ଼ିକର ସୁବିଧା ଏବଂ ଲାଭ ସମାଜର ଗରିବ ନିମ୍ନ ବର୍ଗର ଲୋକଙ୍କ ପାଖକୁ ପହଞ୍ଚୁ। ସେ ଆର୍ଥିକ ଦୁର୍ବଳ ହୁଅନ୍ତୁ, ଶାରୀରିକ ଦୁର୍ବଳ ହୁଅନ୍ତୁ, ମାନସିକ ଦୁର୍ବଳ ହୁଅନ୍ତୁ କିମ୍ବା ସାମାଜିକ ଅବହେଳିତ ହୁଅନ୍ତୁ, ସମସ୍ତେ ସମସ୍ତଙ୍କ ପ୍ରଚେଷ୍ଟାରେ ସମସ୍ତଙ୍କର ବିଶ୍ୱାସର ସହିତ ସମସ୍ତଙ୍କର ବିକାଶରେ ସହଭାଗୀ ହୁଅନ୍ତୁ। ଏହା ସହିତ ରିଫର୍ମ ଅର୍ଥାତ୍ ସଂସ୍କାର ବା ସୁଧାର, ପରଫର୍ମ ଅର୍ଥାତ୍ ସମ୍ପାଦନା ବା କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଏବଂ ଟ୍ରାନ୍ସଫର୍ମ ଅର୍ଥାତ୍ ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ ସମ୍ମିଳିତ ହୋଇକି ରହିଛି। ଏହି ସଂସ୍କାର ସହିତ ସମ୍ପାଦନ କଲେ ଏବଂ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଲେ ବା ରୂପାନ୍ତର କଲେ ଆମ ଦେଶ ଏକ ବିକଶିତ ରାଷ୍ଟ୍ର ରୂପେ ଛିଡ଼ା ହୋଇପାରିବ। ଏଥିପାଇଁ ରହିଛି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କୌଶଳ ବିକାଶ ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କିଷାନ ସମ୍ମାନ ନିଧି ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନଧନ ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଉଜ୍ଜ୍ୱଳା ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସୁରକ୍ଷା ବୀମା ଯୋଜନା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଅଟଳ ପେନ୍ସନ୍ ଯୋଜନା ତଥା ଆହୁରି ଅନେକ। ତେବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସହରୀ ଆବାସ ଯୋଜନା ସମ୍ପର୍କରେ ଆମେ କିଛି ତଥ୍ୟ ସଂଗ୍ରହ କରିଥିଲୁ ଭବାନୀପାଟଣା ପୌରପାଳିକାର କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଯନ୍ତ୍ରୀ ପ୍ରମୋଦ କୁମାର ପାଢ଼ୀଙ୍କଠାରୁ। ତାଙ୍କ ସହ କଥାବାର୍ତ୍ତା କରୁଛନ୍ତି ଆମର ପ୍ରତିନିଧି ରଞ୍ଜନ କୁମାର ବୈଠାରୁ।
3: ଆଜ୍ଞା ନମସ୍କାର, ଏବଂ ଆପଣଙ୍କୁ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସ୍ୱାଗତ।
4: ନମସ୍କାର ଆଜ୍ଞା।
3: ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସହରୀ ଆବାସ ଯୋଜନା 2.0 ମାଧ୍ୟମରେ ଭାରତ ସରକାର ଚାହୁଁଛନ୍ତି ଯାହାଙ୍କର ରହିବା ପାଇଁ ଗୋଟିଏ ନିଜ ବାସଗୃହ ନାହିଁ, ରହିବା ପାଇଁ ସୁବିଧା ସୁଯୋଗ ଦେବା ପାଇଁ ସରକାର ଗୋଟିଏ ନୂଆ ଯୋଜନା ଆଣିଛନ୍ତି, ଯାହାକୁ ଆମେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସହରୀ ଆବାସ ଯୋଜନା 2.0 ବା ବୋଲି ଆମେ ଜାଣୁଛୁ। ତେବେ ଏ ଯୋଜନା କେବେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା?
4: ଏହି ଯୋଜନା ଆପ୍ରୋକ୍ସିମେଟଲି 2017 ମସିହାଠୁ ଏଇ ଯୋଉ ଆମର PMAY ଅର୍ବନ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। 2017 ମସିହାରୁ ପ୍ରଥମେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା 1.0। ସେଥିରେ ଆପଣ ବେନିଫିସିଆରୀ ମାନେ ଯାହାର କଚ୍ଚା ଘର ଥିବ ସେହି ବେନିଫିସିଆରୀ ମାନେ ଏଥିରେ ପାଇବା ପାଇଁ ଯୋଗ୍ୟ ବିବେଚିତ ହୁଅନ୍ତି। ଯୋଉ ବେନିଫିସିଆରୀ ମାନେ ଆମେ ତାଙ୍କୁ 250,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଦିଆଯାଏ, ସେ 250,000 ଭିତରୁ ଆପଣଙ୍କ 1.50 ମାନେ 150,000 ହେଉଛି ଆମ ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସେୟାର, ଆଉ 1,00,000 ଟଙ୍କା ହେଉଛି ଆମ ରାଜ୍ୟ ସରକାର ଦିଅନ୍ତି। ତା ମଧ୍ୟରୁ ମଧ୍ୟ ବେନିଫିସିଆରୀ ମାନଙ୍କୁ ଉପକୃତ କରିବା ପାଇଁ ଯେଉଁମାନେ 120 ଭିତରେ ଘର କାମ ସାରିବେ ସେମାନଙ୍କୁ ଇନ୍ସେଣ୍ଟିଭ୍ ଆକାରରେ 20,000 ଟଙ୍କା ଦିଆଯାଏ, ଆଉ ଯେଉଁମାନେ 6 ମାସ ମାନେ 180 ଭିତରେ ସାରିବେ ସେମାନଙ୍କୁ 10,000 ଟଙ୍କା ପ୍ରୋତ୍ସାହନ ଭାବରେ ଇନ୍ସେଣ୍ଟିଭ୍ ଦିଆଯାଏ। ବର୍ତ୍ତମାନ 1.0 ସରି ଆସିଲାଣି, ବର୍ତ୍ତମାନ ଏଇ 26 2.0 ଆରମ୍ଭ ହୋଇଛି। ବର୍ତ୍ତମାନ 2.0ରେ ଆମ ଭବାନୀପାଟଣା ମ୍ୟୁନିସିପାଲିଟି ତରଫରୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ 175 ଆପ୍ଲିକାଣ୍ଟ ମାନେ ବେନିଫିସିଆରୀକୁ ସିଲେକ୍ସନ କରିକି ଆମେ ସରକାରଙ୍କ ପାଖକୁ ପଠାଇଛୁ। ସେଇଠୁ ଏପ୍ରୁଭାଲ ଆମର ସରକାରଙ୍କ ପାଖରୁ ଆସିଲେ ଆମେ ଏଠିକା ବେନିଫିସିଆରୀମାନଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ କାର୍ଯ୍ୟାଦେଶ ଦେବୁ, ସେମାନେ ଘର କାମ କରିବେ। ଆଉ 1.0ରେ ଭବାନୀପାଟଣା ମ୍ୟୁନିସିପାଲିଟି 2017 ମସିହାଠୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ 1,799 ଲୋକଙ୍କୁ ଗୃହ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ସହାୟତା କରିଛି। ସେହି ବେନିଫିସିଆରୀ ମାନେ ଉପକୃତ ହେଉଛନ୍ତି, ପ୍ରାୟ ଅଲମୋଷ୍ଟ 90% ଘର କାମ ସରିଗଲାଣି, ଆଉ ସେମାନେ ବି ନିଜ ନିଜ ଘରେ ଯାଇ অতি সুন্দর ভাবে খুশি
3: কেউ মানে হিতাধিকারী হইপারে স্যার যার জায়গা থাকবে সে হইপার কি যার মূলর কিছু বাসগৃহ নইপার এর যোগ্যতা কম স্যার
4: না ওয়ান পয়েন্ট ও রে আপনার প্রোভিজন লা যার কচা ঘর বা যার জায়গা থাকবে আমি টঙ্কা দৌথলু বর্তমানে বে 2.0 রে দুইটা সিস্টম কাড়লা যাহার কচা ঘর থিব এবং যাহার জায়গা থিব সেমানে গুটি ঘর পাইবা পাই এলিজিবল হবে আউ বর্তমান যাহার জায়গা নাই ঘর নাই কিছু নাই সেমানকু মধ্য আমি আহ্বান করিছু এপ্লাই করিবা পাই সেমানকু বর্তমান ঘর সরকার চিন্তা করুচন্তি আপনকো অ্যাপার্টমেন্ট ভলি তৈরি করিকি সেমানকু থইথান করিবা পাই 2.0 রে এই প্রস্তাব রই আছে
3: তাহলে আপন যে সহায়তা দৌচন্তি আপন কিপরি ভাবে সহায়তা দৌচন্তি মানে আপন তাঙ্কু পয়সা কিছি দৌচন্তি না নিজে ঘর নির্মাণ করে দৌচন্তি আপন কিস্তি আকারে দৌচন্তি কিপরি ভাবে আপন হিতাধিকারী মানকু সাহায্য করচন্তি
4: না এই মিউনিসিপালিটি তরফরু সরকারক যাহা নির্দেশ অছি আমি কিস্তি আকারে বেনিফিসিয়ারি মানকু সিধা তাঙ্ক একাউন্ট কু টঙ্কা যাও 1.0 রে থিলা আপনকর প্রথমে আপনকর ফাউন্ডেশন সরলা পরে আমি 40,000 দৌতুলু তারপরে আপনার নেন্টাল লেভেল আসলে আমি 60,000 দৌতুলু ছাত পড়লা পরে আমি দৌতুলু 60,000 পুনি কাম কমপ্লিশন পরে আমি দৌতুলু 40,000 বর্তমান 1.0 রে যেতবে আমার ওয়ার্ক অর্ডর আমার তাঁকু দিয়াযিব মো অফিস স্টাফ CLTC বা অন্য টেকনিক্যাল উইং যাবে সেইঠু আপনার অনলাইনরে ফটো সেটা পোস্ট কলে DBT মোড মানে ডাইরেক্ট বেনিফিসিয়ারি ট্রান্সফর মোড্রে বেনিফিসিয়ারিঙ্কু কার্যাদেশ পাইবার কিছুদিন ভিতরে 10,000 স্ট্রেট তাঙ্ক একাউন্টকু যাব তাপরে আপনার ফাউন্ডেসন তাঙ্কর সরলা পরে 50,000 যাব নেন্টাল সরলা পরে 70,000 টাকা যাব ছাত পড়িলা পরে আউ পুনি 70,000 যাব টয়লেট কাম সরি যাব সবু কাম সরলা পরে নেক্সট 50,000 আমি দৌছু তা বাদে ইনসেন্টিভ যে যদি শীঘ্র কাম করিব 20,000 10,000 এই সিস্টমরে বেনিফিসিয়ারি সিধা তাঙ্ক একাউন্টকু টঙ্কা যাউচি
3: ধরা যাও জনে হিতাধিকারী হেলে এবং ঘর নির্মাণ বি করদেলে তাহলে কিছু শুদ্ধ আকারে আপন কিছু সে দেবাকু পড়ুছন্তি না সম্পূর্ণ ছাড় আছে সম্পূর্ণ মাগণা আছে
4: না না শুদ্ধ কিছু তো সব বেনিফিসিয়ারি কিছু দেবাকু পড়েনি এইটা সম্পূর্ণ আমি সরকার তাঙ্কু সহায়তা প্রদান করুছন্তি শুদ্ধ কিছু নাহি এতে
3: যাহা বি আপন আর্থিক সহায়তা করুছন্তি তাঙ্কু কিছু ফেরস্ত দেবাকু পড়িবনি
4: না না কিছু টঙ্কাটে বি ফেরস্ত দেওয়া পড়বনি সেমানে ঘর বসবাস নির্মাণ করি কেমতি সুখ শান্তিরে রহিবে সরকারঙ্ক উদ্দেশ্য হচ্ছে সে নিহাতি গরিব লোকমানে কেমতি উপকৃত হুন্তু
3: জনে যদি হিতাধিকারী চাহিবে যে সেই প্রধানমন্ত্রী সহরি আবাস যোজনা মাধ্যমে উপকৃত হবে আজিকালি তো আমি শুনুছু অনলাইন বি এপ্লাই হচ্ছে অফলাইন বি এপ্লাই হচ্ছে জনে যদি হিতাধিকারী চাহিবে কোন কোন তাঙ্কু নথিপত্র দরকার হব কোন কোন সব সে কাগজপত্র আনিবে কাহাকু ভেটিবে কেমতি কোন করিবে যে যোজনার সুবিধা পাই পারিবে
4: বেনিফিসিয়ারি মানে সিধা CSE সেন্টার যাইকিরি সেমানে অনলাইন রে এপ্লাই করিবে অফলাইন প্রভিজন নাহি বর্তমান সেমানে অনলাইন এপ্লাই কলা পরে সরকার কিছি টাইমলাইন দেইথান্তি সে টাইমলাইন মধ্যরে সেমানে দরখাস্ত এপ্লাই করিবে দরখাস্ত কলা পরে সরকার যো দিন যো সময় দেইতিবো আমি সে দরখাস্ত গুডাক মো টিম পঠাইকিরি আমি সেটা আমি এনকোয়ারি করু এনকোয়ারি কলা পরে ওয়ার্ল্ড লেভেল মিটিং করু ওয়ার্ল্ড লেভেল মিটিং সরলা পরে পুনে আমি সেই যো যেতিকি বেনিফিসিয়ারি সিলেকশন হেইতিবে সেমানুক আমি প্রত্যেক ওয়ার্ডরে আমি এনি কমপ্লেন অছি আমি দরখাস্ত আহ্বান করু আমি তাঙ্কু মাসে সময় দিয়া যায় এনি কমপ্লেন যদি থিব কোনসি বেনিফিসিয়ারি ঘর থিব জায়গা থিব সে যদি ভুল এপ্লাই করথিব সে কমপ্লেন পিরিয়ডে যদি কোনসি বেনিফিসিয়ারি নারে যদি কমপ্লেন রিসিভ হুয়ে আমি পুনি এনকোয়ারি করিবু যদি এনকোয়ারি কলা পরে যদি ঠিক প্রমাণিত হুয়ে তাহলে সে পাইবা পাই যোগ্য বিবেচিত হুয়ে
3: নথিপত্র কোন কোন দরকার হুয়ে
4: আধার কার্ড হি মুখ্যতঃ দরকার আরোবার যদি আপনকর ঘর থিব জায়গা থিব আরোয়ার আউ ইনকম সার্টিফিকেট দেবে ইনকমটা বিলো 3 লাখ তাঙ্কর ইনকম হইতিবাকু পড়িব যোমানে পাইবা পাই যোগ্য বিবেচিত হবে
3: বর্তমান সুদ্ধা আপন কেতে জন হিতাধিকারীঙ্কু গ্রহ নির্মাণ করে দিয়ে সারলেনি
4: 2.0 রে বর্তমান এই যোটা কাম 2025 রে লঞ্চ হইছি বর্তমান সুদ্ধা ভবানীপাটনা মিউনিসিপালিটি 175 জন বেনিফিসিয়ারিকু

0: দাদা জুহার গো,
1: জোহার জোহার জোহার, কেতে উলালু নব?
0: আসলি ন টিকে বেলু, বর্ষা ছাড়লা কি নদী আইলি?
1: বর্ষা হউতলা কেন তোমার আড়ে?
0: হয়ে আমার আড়ে তো বর্ষা হউতলা, আর
1: বৈঠক বর্ষা তো ইয়াড়ে টিকে হউজলে সিয়াড়ে নেই, সিয়াড়ে হউজলে সিয়াড়ে নেই, খড়ে দূর হউছে আউ ইয়াড়ে নাই হবার। সবুয়াড়ে হউছে হলে তার সময়া হিসাবে হউছে। মুই এটা আমার পড়া থি আমার ছকে এটা মাউসী মা মন্দির নাই করিছন কে, জগন্নাথ গুড়ির মহাপুর আউজন এবে কেতে বরস হেলান, তো আমার পড়া না মাউসী মা মন্দির করিছন বলে যাইকিরি টিকে জগন্নাথ বলভদ্র সুভদ্রাঙ্কর দর্শন করিকিরি দেখুন টিকা টিকে চতন মাখিকিরি
0: আইকিরি
1: প্রসাদ টিকে খাইলি, হেতির লাগে টিকে মোর ডেরি হইগলা।
0: হয়ে যে আর কানা হালচাল
1: কেন বিষয়ে
0: ই গাড়র?
1: না গাঁর হালচাল
0: পছে বৈঠকি কে আসলে কেন চারখণর গাঁর কথা জানসু?
1: গাঁর খবর পছে পড়া জানিছি কিনা যে কাঁই দিনটি আইজে?
0: কাঁই দিন আইজ?
1: কাঁই দিনটি আয় আজে হুচে আজির কে বলছন ইন্ডিয়ান ব্রডকাস্ট ডে বলছন।
0: ইবুয়া সেটা ফির কানা?
1: সেটা ফির কানা? আরে আজির দিনে পহলা করি আমর দেশে ভারত দেশে রেডিও চালি থিলা কেভে কো 1927 সালে। বম্বে নু মূল হেতলা আগত তে কিড়ে বুনিয়া মুনিয়া আগত হেনতে মাধ্যম মে নাই থাই বেশি, এবে তো রেডিও পরে টিভি আইলা, টিভি পরে কত কত জিনিস মোবাইল ফোবাইল কাঁ কাঁ মানে পলে আইলা না সবু, কত প্রকার চ্যানেল মানে আগ খালি রেডিও হোসে তাহে আসে তাহলে টিভি হুয়ে আর তারপরে এটা ফের 27 সালে এটা হইতে আর জানি যোগ নাই 36 সালে এটাকে অল ইন্ডিয়া রেডিও বইলি বুঝলু, আর তাহলে 1956 সালে আকাশবাণী হলা এটা।
0: ই মা এতকি কথা আছে এই রেডিও ভিতরে যে যাহা কহ রেডিও টানা শুনলে পুরা জীবনটা কিন্তা বনিহা লাগসি, সকালু ভজন শুনমা কিড়ে বনিহা বনিহাটা, তারপরে কিতি আমর চাষ বাস কথা নু নেই কিনা
1: বহুত জিনিস জানি হউছে, ভোজন শিক্ষা হউছে, পাঠপড়া হউছে, চাষ বাস বিষয়ে জানা হউছে, চাষ বাস চাষবাস কোন কোন আদম কথারে সর পর তোমার চাষবাস সব কেন চালি চেয়েছেন?
0: চাষবাস হেনতা চালিছে জানু ছোট, চাষবাস র কথা কেতে বেলে বড়ি কেতে বেলে।

0: হরি নামটি কি মধুর, তুণ্ডরে থিলে ক্ষুধা তৃষা একা বেড়েকে হরণ হয়ে যায়। একা নাম কাইকি, সে লাবণ্যর উপরে মধ্য মাধুরী অছি, নবনিরদ নিন্দিত কান্তি ত্রিভঙ্গিমা ঠাণি। প্রভু প্রভু, সতে কণে দাস আউ সে পদ পঙ্কজরে শির লগাইব।
1: মল্লা, আজি কোন ভিক্ষা করি যাবনি?
0: হরি নাম সুধা পান কর সুমতি, ক্ষুধা মোটি রহিবনি।
1: দিন আসি পহরে পাঁচ ঘড়ি হেলানি, হরিনাম বসি জপুথিব। পিলা এপরা ভোকরে আটু পাটু হেলেনি, মু আ সেমানকর ক্ষুধা জলা সহি পারিবিনি।
0: সুমতি, হরিনাম সুধার স্বাদু যে পান করিছে, সে ক্ষুধাকু খাতির করে নাহি।
1: আচ্ছা কহিল ভলা, কো শাস্ত্রে অছি পিলা ছুয়াঙ্কু ভোক উপাসরে রকি হরিনাম বসি জপিব?
0: উপায় কোন মতি কুহ।

0: ধরে। হে কৃষ্ণ, হে সখা, তুমি মাত্র মরসা, মো স্বামীকে শীঘ্র ফেরাই আন প্রভু, শীঘ্র ফেরাই আন।
1: সখাঙ্ক বিরহরে সখী সুমতি বড় ব্যাকুল হয়ে পড়লেনি। যাচ্ছি এই সন্ন্যাসিনী বেশরে তাঙ্কু দেখা দেবি, তাঙ্কু গৃহরে রহি দুঃখ দূর করিবে।
0: কে এই সন্ন্যাসিনী মো পাখুকু কাহিঁকি আসুচন্তি? কে তুমি ঝিও?
1: মা, মু জনে দরিদ্রা, মতে টিকিয়ে তোম ঘরে আজ স্থান দেব, মু সকাল উঠে চালি যাবি।
0: ঝিও, তোম ঘরকু উঠি।
1: মা, মো ঘর বহুত দূর, পোড়া করম তো কোন কহিবি।
0: তোমার স্বামী?
1: সে কথা তুণ্ডরে ধরনি মা, তাঙ্কর পাইঁ তো এতে সরি।
0: তোমার রূপ তো এপরি, সিয়ে কাহিঁকি অনাদর কলে?
1: মা, পুরুষ মানক স্বভাব সেইয়া। তোমার স্বামী অছন্তি?
0: হ্যাঁ অছন্তি, মু তাঙ্কু দ্বারিকাকু পঠেই চাহি চাহি থকি গলিনি।
1: তাহলে কিছু চিন্তা নাই, মতে টিকে আশ্রয় দিও।
0: কোন করিবি, অতিথিকু অনাহারে কিপরি রাখিবি, পূর্ব জন্মরে কি পাপ করিছিলি, এ জন্মরে এ কষ্ট ভগিবাকু হউছি, দি দিন হেলা পিলামানকু ধরি অনাহারে অছি, আঙ্কু বা কোন দেবি? ঝিও, তুমি টিকে বস, মু আসুছি।
1: মা, এ সময়রে কুয়াড়ে যাব?
0: ঘরে পানি নাহি, কাঠ নাহি, আনিবাকু যিবি।
1: মতে ভণ্ডেইবাকু বসিছ মা, যেউথিপাই মনরে কষ্ট সে আশা ভগবান অচিরে মেন্টেই দেবে। নিও, মো কানিরে মুঠিয়ে চাউল অছি, তাকু রাঁধি সফিয়ে খাইবা, সকালে জেনে ইচ্ছা যিবি।
0: মা, এ কোন, মু সিনা তোমার চর্চা করন্তি, তুমি চর্চা করছ?
1: মা, যদি সেপরি ভাব মনরে আনিব তাহলে মু যাউছি।
0: না মা, আসি, মুঠিয়ে চাউলরে সমস্তঙ্কর ক্ষুধা মেন্টিবা।